গানটা কিন্তু কোনই গাছে, গানটা কিন্তু ওই জায়গার থেকেই গাছে কিন্তু।

লালন সাহেব বলছে গোলে পড়িস নি, মূল ধর্মটা কি এটা আগে যায়নি ওই পথে চল, কিন্তু এখন এই ইসলাম আমার মনে হয় 100 ভাগে ভাগ হয়েছে। দেখো আমার দেশে কত পীর পয়গম্বর, ভাব এক ইসলাম নাই।